তার তুলনায় ফুল বেশি নেই ধরে না। দুই নম্বর কথা হল আমি যদি গছর মূল পোষক যেটা মানে হল ফসফরস বোরন ক্যালসিয়াম আদিকে ঠিক পরিমাণে গছে নেই দেলে বি ফুল ফল ভল করে নেই ধরে। আর গোটে কথা আমি খুব লোক নেই জানু যে ফুল ফুটলা বেলে যদি আমি অধিক পান দেমা গছে না বেলে ফুল মানে খুব জলদি ঝড়ি জুড়া যাইসি আর পচকে ফল বি নেই ধরে না। হেতি লাগি আমি কুমড়া চাষ করলা বেলকে এইসবু কথা মানকে ধ্যান দেমা বেলে গোটে একর নু আমি 80 নু 90 কুইন্টাল তক কুমড়া পাইপার্মা। কুমড়া উড়ে

আকাশবাণী ভবানীপাটনা, সময় বর্তমান পূর্বাহ্ন 10:10 আরম্ভ করুছ আজির বিশেষ কার্যক্রম খোলা ঝরকা।

শ্রোতাবন্ধু, কথা হেউ হেউ সময় কেতে শীঘ্র পাখি আসলে জনা পড়লানি। সময় সহ আমাকে চালা পড়ব। তবে আজির কার্যক্রম সম্পর্কিত মতামত দেওয়া ঠিকানাটি হচ্ছে চিঠি পাইছ কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটন জেলা কলাহান্ডি, পিন নম্বর 7660001, হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8895994143। তবে কার্যক্রমের বিদায় নেওয়া আগর ছোট কিন্তু মহত্বপূর্ণ কথাটি কহবি। সবুঠু খুশি ব্যক্তি সেই হি হয়ে থাকে যে অন্যর খুশি খুশি অনুভব করে এবং তাকে প্রেরণা দিয়ে থাকে। মনে রাখত, খুশি অন্যক সহ বড়িত থাকে কিন্তু অন্যক উপরে নির্ভর নুহে। কারণ খুশি তেবে মিলি থাকে যেবে আপনার যাহা ভাবতে যাহা কহতে এবং যাহা করতে তাহা গোটিয়ে সামঞ্জস্যরে রয়ে থাকে। তেণু খুশি রুহতু, অন্যক খুশি দিও, দেখবে এই দুনিয়া কেতে হস খুশিময় ভরে লাগিব। এই কথা সহ আজর এই খোলাচারিক আগণার মতো বিদায় দিও, পুঁ ভেট হব আর সংস্করণে। সেতবে যাই সমস্তে খুশি রুহতু, ভালরে রুহতু, সচেতন রুহতু এবং গোটি মুখ্য কথা, এই প্রচন্ড খরার সমস্তে নিজকে বঞ্চাই রাখত। আজপা বিদায় নেছি। উপস্থাপনার মুি আপন মানুষ সাথী আশ্বেষণ পট্টনাক রুচি। নমস্কার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী শিল্পী রামচন্দ্র মিশ্র, গীত রচনা করেছেন কীর্তন নারায়ণ পাড়ী।

প্রচার করলো সুগম সঙ্গীত আকাশবাণী ভবানীপাটনা। বর্তমান সময় দিন গোটাই হওয়াকে যাচ্ছি আমার পরবর্তী কার্যক্রম হিন্দি সম্বাদ, পরে পরে শুনবে ইংরাজি সম্বাদ। রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি।

0: Information and grievance reporting services are being provided to Indian pilgrims. In IPL cricket, Delhi Capitals defeated Kolkata Knight Riders by 40 runs in Kolkata last night. Delhi Capitals set a target of 204 runs for Kolkata Knight Riders. In reply, Kolkata Knight Riders scored only 163 runs in 18.4 overs. Kuldeep Yadav was declared player of the match. Earlier in the day, in another fixture, Rajasthan Royals defeated hosts Mumbai Indians by 30 runs at Wankhede Stadium. Put into bat, Rajasthan Royals posted 205 runs for the loss of 8 wickets in the stipulated 20 overs. In reply, chasing a target of 206 runs, Mumbai Indians managed to score 175 runs for the loss of 9 wickets in their allotted 20 overs. The Indian Meteorological Department has issued an orange alert for heat wave conditions today in parts of Delhi, Haryana, Chandigarh and Punjab. Parts of Rajasthan, Madhya Pradesh, Uttar Pradesh, Bihar, Chhattisgarh, coastal Andhra Pradesh, Jharkhand, Odisha and Telangana are also likely to witness severe heat wave conditions during the day. Benchmark domestic equity indices were trading around 1.1% higher in afternoon trade today amid hopes of a possible agreement to end the US-Iran conflict. The Sensex surged 845 points to 76,260, while the Nifty climbed 244 points to 23,964 when reports last came in. And with that, we end this news bulletin.
1: বর্তমান শুনন্তু চাষার কথা।
2: আমি জেনসি চাষ করলে মদলুন শেষ তক ভল করে দেখরেখ নেই করলে চাষ কেবে বি ভল নেই হে। দেখরেখ বেলে পানির সুবিধা করবারটা, সার খত দেবারটা আর সবুঠানু বড় কথা হল রোগ পোকঠানু ইমানকে বঞ্চাবারটা। ঠিক সময়ানে আমি যদি রোগ কি কীড়া মানকে চিনি করে ওষুকষা ব্যবস্থা নেই করমা বেলে পচকে সেমানে গছকে পুরাপুরি নোকসান করদেবে। আমি ওষুকষা করবার আগনু আমাকে পহলা জানবাকে পড়বা কেন রোগ আর কেন পোক গছর কেন কেন জায়গা মানকে নোকসান পৌঁছাসন। তো আজি আমি জানমা পাতলঘণ্টা গছেনে কেন কেন কীড়া লাগি করে নষ্ট করদেবার ডর আছে। পয়লা হচ্ছে ফলবিন্দা কীড়া। এই কীড়া বহুটে ফসলকে ধরতেছি। মাসেক নু দেড় মাস তক একা এই কীড়ার জীবন। ইমনকর অন্ডা মানে হলদিয়া ধলা রঙর আর তার উপরে নে গারগারিয়া হইতেছি। এ কীড়ার পিল মানে ছোট থিলা বেলকে হলদিয়া দিশতেছন, পচকে বড় হেলে অলগা অলগা রঙর হইয়াছন। পুরা বড় মাছিটা বাদামি রঙর দিশুথিসি। এ কীড়া পতর ফুল আর কষি ফল মানক উপরে অন্ডা দেশি। অন্ডানু পিল বাহারি করি কইলি পতর মানকে খাই দেশন, পচকে ফল মানকে কণা করি করি তার ভিতরকে সমিথিসন। এথির লাগি পাতল ঘণ্টা পুরাপুরি খারাপ হইয়াছি। দুই মিটর লম্বার ধাড়িনে যদি দুইটানু অধিকা ফলবিন্ধা কীড়া দেখা পাইলু বেলে জানমা যে গছর লাগি এটা বিপদ আলা বলি। বিপদকে ডরি গলে তো নেই চলে, তাকে সামনা করবাকে পড়বা। তো ইতাকে কমাবার লাগি কাণা কাণা করমা এবে আমি জানমা। প্রথম নু একা পতর মনকে অন্ডা দেখলে পতর সনে ছিঁড়ে আনি করে মারিমুড়া দেমা, আর পিল মনকে দেখা পাইলে বি নিজে আনি করে মারিদেমা, যেনতাকি সেমানে আর বড় বড় নেই পারবে। ইমন যদি বড় কীড়া হইগলে গছর আর খুব নোকসান করি পকাশন। ইমনকর প্রকোপ কমাবার লাগি হেলে আমি পাতল ঘণ্টা সনে গেন্ডু ফুল চাষ করলে বনে। এই কীড়া মানে গেন্ডু ফুল আড়কে পলে আসবে আর টমাটো গছকে বৃহ নোকসান নেই করেন না। জনা গছ নে ক্রাইসো পেরলা আর কক্সি নেলিড বলে দুইটা খাদক কীড়া অছন, যে মনে কি এই ফলবিন্দা পোক মানকে খাই দেশন। হেতির লাগি আমি যদি টমাটো লগালা বারতরা তরা জনা গছ লগামা, এই কীড়া মানকর সংখ্যা ধীরে ধীরে কমি আইবা। আর গোটে কাম করলে বি চলবা এই ফলবিন্ধা পোককে মারবার লাগি, সেটা হল জমিনে রাঞ্জ মানে গাড়ি গাড়ি দেমা। এটার উপরে নে চেরে মানে আসি করে বসলে সেমানে কীড়া মানকে পুনি খাই পকাবে। এটির লাগি গোটে হেক্টর জমিনে 15-20টা পরে রাঞ্জ গাড়বাকে পড়বা। ফলবিন্ধা কীড়ার পিল মানকে আরম নু একা মারবার লাগি হলে 5 শতকড়া লিম মঞ্জি রসকে ঝিটমা। আমি ইউপে মানে করবার ভিতরে নে যদি ই কীড়া মানে অধিক লেখা হইগলা না ওষুধ দেবার লাগি ব্যবস্থা করবাকে পড়বা। হেক্টর পিছা 250 এনি হিসাব নে NPV গোটে লিটর প্যান নে গুলি করি ঝিটমা। কিনে হলে ট্রাইকোগ্রামা চিলোনিস র অন্ডা মানকে হেক্টর পিছা 50,000টা লেখা গোটে গোটে হপ্তা ছাড়ি ছাড়ি করি 6-7 থর বাগির জমিনে ছাড়মা। কিনে হলে ব্ল্যাকন হিবিটর বলি কীড়া যেনটাকি ফলবিন্দার পিল মানকে খাইছি সেটা মানকে বি ছাড়মা। দিঙ্গিয়া পতর কীড়া, এই কীড়ার জীবন 30-40 দিন ভিতরে। ଏଇ ତାର ମାଛିଟା ବାଦାମୀ ରଙ୍ଗ,

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା ଆରମ୍ଭ କରୁଛୁ ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶକ୍ତି ରୂପା ଏହି ବିରତି ପରେ।
1: ପ୍ରଥମେ ଚାମ୍ପିଅନ ସହିତ ସେଲ୍ଫି ଉଠେଇବା
2: ଆଇଡିଆ ଏଇଠି ପାର୍ଟି କରିବା ଚାଲ
3: ପିଜ୍ଜା ପାର୍ଟି ୟେ
1: ଚାଲ ତୋ କାର୍ଡ ଆଉ ପିନ୍ ଦେ
4: ମୋ କାର୍ଡର ଡିଟେଲ୍ସ ମୁଁ ନିଜେ ହିଁ ଭରିବି ଆର୍ବିଆଇ କହେ ଯେ ନିଜର ପିନ୍ ଓଟିପି ସିଭିଭି କିମ୍ବା ଇଣ୍ଟରନେଟ୍ ବ୍ୟାଙ୍କିଂ ପାସୱାର୍ଡ କାହା ସହିତ ସେୟାର କରନ୍ତୁ ନାହିଁ ଅନଲାଇନ୍ ବ୍ୟାଙ୍କିଂ କେବଳ ନିଜର କମ୍ପ୍ୟୁଟର ମୋବାଇଲ ଏବଂ ସିକ୍ୟୁର ନେଟୱର୍କ ଦ୍ୱାରା କରନ୍ତୁ
3: ବାଏ ଗର୍ଲସ
1: କୁଆଡେ ଯାଉଛୁ
3: ଶୁଣିପାରିଲୁନି ନୋ ଶେୟାରିଂ
4: ଆର୍ବିଆଇ କହେ ସଚେତ ହୁଅନ୍ତୁ ସତର୍କ ରୁହନ୍ତୁ
5: ତିନିଟା କଲେଜରେ
6: ବ୍ୟସ୍ତ ହନା
5: ଫିସ୍ ତ ଦେଖ
7: କଣ ଖବର
8: କଣ ହେଲା
6: ଫିସ୍ ର ଟେନସନ
8: ରାହୁଲ ର ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ତ ଅଛି ତ ରାସ୍ତା କ୍ଲିୟର ବ୍ୟାଙ୍କ ରୁ ଆବଶ୍ୟକ ଅନୁଯାୟୀ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ଏଜୁକେସନ ଲୋନ ଇଜିଲି ମିଳିବ ଯେଉଁଥିରେ 4 ଲକ୍ଷ ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ନୋ କୋଲାଟ୍ରାଲ
5: ସିଏ କୋଉଠି
8: ମିଠା ଆର୍ବିଆଇ କହେ
9: କର ସଠିକ ଆରମ୍ଭ ହୁଅ ଫାଇନାନ୍ସିଆଲି ସ୍ମାର୍ଟ
10: पॉडकास्ट और वायरल रील्स के शोर में सोचो असली ओजी कौन है बॉस रेट्रो इज द न्यू कूल और इंडिया का सबसे पहला ट्रेंड सेटर है अपना आकाशवाणी वही सुकून वाली वाइब म्यूजिक और सॉलिड इन्फो पूरे 90 सालों से नॉन स्टॉप ट्रेंडिंग ट्यून इन करो क्योंकि लेजेंड्स कभी आउटडेटेड नहीं होते आकाशवाणी 90 ईयर्स से इंडिया की ओरिजिनल आवाज
11: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
12: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
13: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
11: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
12: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
13: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

0: premises to the government by the 5th of next month. The court listed the lawsuit for hearing tomorrow. The centre has asked the Gymkhana Club in Lachenz's Delhi to hand over its premises by 5th of June, citing that the 27.3-acre land parcel was required for strengthening and securing the defence infrastructure. In Tamil Nadu, political developments within the opposition AIADMK took a dramatic turn today, as three MLAs belonging to the dissent group led by senior leader S.P. Velumani tendered their resignations from the assembly and joined the ruling Tamilaga Vetrikaragam or TVK. Benchmark domestic equity indices ended on a bullish note today amid hopes of a possible agreement to end the US-Iran conflict. Sensex surged 1,074 points or 1.4% to close at 76,489, while Nifty advanced 312 points to settle at 24,032. And that is the end of this news bulletin.
1: ଏତେବେଳେ ଯାଏଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରିଲେ କରି ପ୍ରଚାର କଲୁ ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀ କେନ୍ଦ୍ରରୁ ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା।
2: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: AIR at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আকাশবাণী এট 90, 90 সাল কি আওয়াজ, দিল সে দিল তক নন স্টপ ধমাল, পুরানি যাদের নয়া জোশ হ্যায়, দেশ কা রেডিও আব ভি বস হ্যায়, আকাশবাণী কে গৌরবময় 90 সাল।

0: তেবেলে গড়ি গলা
1: তুই তো বেল বাদলে দেখবার না বললো
0: হয়ে মুই বৈঠক কে আসলে হিন্তি হেসি না রে ভে
1: কথা হেলে হউতি শুনা
0: হয়ে মা তর্ক শুননু বৈঠক সমিয়া যদি সরলা
1: হই
0: বলে আমকে বৈঠক ছাড়বাকে পড়বা
1: পড়বা
0: তো যিবা আগনু না আমার কার্যক্রম যেন শুনুছন আমার চাষি ভাই ককা দাদা মা বোন মানে সবকে গোলাপি নানি
1: আর মুই গুরুবারু দাদার জুহার।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীত বিজয়লক্ষ্মী দাসক কণ্ঠরে।

দ্বিতীয় মোহন কুমারটি তৈরি করবেন। দয়াকরি এটিকে শুনতু, বিজ্ঞানরে এই পদ্ধতিকে ক্লোনিং প্রক্রিয়া বলে কুহযাউচি। আপনার জানতি গছ ডাড়ু কলমি তৈরি হলা ভি প্রাণীর জীবকোষর ডলি নামরে মেঢাটি অনেক দিন আগর সৃষ্টি হয়ে সারি। এ পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে এর দুইটি প্রাণীর সঙ্গমর সৃষ্টি নুহে, বা পুরুষ আ স্ত্রী দুইটি বিপরীত লিঙ্গি প্রাণীর আবশ্যকতা এটি না। এই পরীক্ষা মানুষ উপরে এই যায় করা যাই নথিলা। সমগ্র বিশ্বরে এই পরীক্ষার সর্বপ্রথম প্রমাণ শ্রীমান মনোজ কুমার আপনার সামনে মঞ্চ উপরে ছিড়া হয়েছেন।